7 mannen aan na vermeende groep verkrachting bijle bij je VS met bijle he. Staat een groepse verkrachting in de universiteit kebantje te wein ja pe voormalige student betawe hega universiteit ke Amerika ke kisand go een mi ke aanklag bijle hega John bole ghanten groep verkrachting is je student huis mee bole de vrouw stel dat zij werd gedrogeerd en daarna door meerdere mannen en seksueel werd misbruikt. Dus ook een pijle kuch drogres kari, matlab kuch piai si ai se chowdia ke o piai ke, o bole dheer admi oke groet verkracht kari se, tijdens de vermeende aanval zou bovendien een seksuele bericht zijn gestuurd in de Snapchat groepschat van de studentenvereniging van Chipi. Obole hega ichi baila oktober 2024 de app ichi joa nalis baila baya bole volop in belangstelling naar de vrouw deze maand. Ego civiele rechtszaak aanspanker is tegen de Cornelle Universiteit 7 huidige en voormalige studenten en verschillende organisatie die met de Chipi verbonden zijn. De Ego Barca zaken bij New York Kebate studentenhuis van Chipi in New York. Daar zouden twee mannen haar onder druk hebben gezet om een wit poeder te schrijven waarvan tegen haar werd gezegd dat het kentamine was. De vrouw stelt dat zij daarna zo zwaar onder invloed raakte dat zij niet in staat was toestemming te geven voor zo'n seksuele handelingen. Volgens aanklacht waren zij vervolgens gedurende meerdere uren door verschillende mannen seksueel misbruikt. Ye bara dukh ke baat hai ko ujjar puri pi aaye isa chhauni en number dwelm hui ge hai and dwelm hui ke ta is sab student ke aurat ye ke sab an vertrag ke groep verkracht ke is bhai to ye sab maand amerika ke hai fs ke suriname ke nahi mar janta fs ke hai हम चलते हैं अपना और आगे खमीस का ग्रैंड क्रीक भैया ग्रैंड क्रीक वो इंगी के जगह है तो वहां पे द खमीस का ग्रैंड क्रीक बोले हुआ इन ऑब्स्टन गेकोमन टेकन संत संत ने ग्राफिंगन बोले हुआ जो खुदा है बोले ओकर बारे में सबन हुआ पे खमीस का ग्रैंड क्रीक ऑब्स्टन नहीं से बोले ना संत खबरी के खबरी का देर आई प्रोटेस्ट के हेयर फाटिंग वाला वर्कशॉप ही ने पॉलिसी गेले हांत हाफ करी से ओंदरुसे का ग्रान क्रीक में बोले हेट प्रोब्लेम स्पिल अल एनिगे टाइड फॉलोइंग द बवोनर्स फिंड द ग्रोटस्कालिके सन अफग्राफिंग इन प्लेस फिंड इन हुन वोनिंग हुन वोन एंड लीव गेबिट में तो एकर बारे में शर्मक्का के डीसे जो नेगा अनिल रामौतार सेख बखरीब द हेवन फॉर द ग्रीफर फ्रॉम सोल बवोनर्स ऑफ ओंदर नेमर के बारे में है तो शर्मक्का के ग्रोनिंगन में जो है डीसी एकर बारे में सखवा गेले देखे कैसे है और कैसे ना है हमारे प्यारे प्यारे चंता ये सब बात है अब देखो भैया हम जाए है रूसलैंड के और पुतिन बोले है एसलैंड जो है एयू के बस को लिफ्ट करी से कहा कि रूसलैंड ओकर ड्रोन फैब्रिक में आग लगाई से एसलैंड बोले है ब्रांच देखते हैं बाय द एस फैब्रिक van onbemande voertuigen vorige maand was het werk van Rusland, concludeerde Este Inlichtingdienst. De dienst spreekt in een verklaring. Bolle welbewuste en geplande daad van de Russische veiligheidsdiensten, jijke bolle, ook een dronekego bedrijf met Angela Gaisse, de gevolgde werkwijze van Millerem Robotics komt overeen met die van andere Russische sabotage aanvallen in Europa. Binnenlandse veiligheids slotsom van de kapo is dat de aanval rechtstreeks is toen toe te schrijven aan Rusland. Duitsland vrees kreeg, ja. Duitsland vrees kreeg, die Duitsland wees vorige maand Rusland al verantwoordelijk voor een mislukte droneaanval op een vliegveld van Leipzig. Dosto, ab dekho kaha hue Rusland ke bare mein badi lamba chowda iske bare mein bhi likha gaya hai. Ye ye drone deve bhaiya auro ke Ukraine ke avisa vichich kare hai.
Rusland, hamari, Jaro, hamari, Janta. Ongeregeldheden bij Franse scholen op dag van scholieren protest. Agile gele Franske, hoe op protest bij de school ke agile lerken ke, to hoe agile gele bhaiya Iran dreig met aanvallen. Iran bhaiya pin dreig kere aanval kere ke op infrastructuur in de regio. Obole Iran dreig kerega aanval kerke of garandeer kere van Iran niet gegarandeerd wordt. Dit melden Iranse stadsmedia wat aanwee he. Obole hega ego regio hega jahan pe tel he. Waar wij geen olie kunnen verkopen zal ook niemand anders olie verkopen. Of als onze veiligheid niet gewaarborgd is zal geen infrastructuur veilig blijven. Iranke buitenlandse minister Abbas bole mangarwar ke formeel van de VS verwachten over het voorspel van Teheran. John Straat Hormuz van Kadisiga bole tja hij khole te heropenen. Als voorwaarde om de blokkade op te heffen eist Iran onder meer een 7-daagse staakt het vuren in regio, inclusief in Libanon. Zaterdag de Amerikaanse president Donald Trump het Iraanse voorstel al afgewezen. Trump heeft ook tegen Newsite gezegd dat de onderhandeling met Iran deze week vervolgd zullen worden. और हम लोग के तेल भैया ऑटो के तेल इतना महंगा हो जा है देखो कौन देखते 3 रुपया के ओर जा भैया जो हम लोग बैतलांत में और महंगा सस्ता है और हम लोग के यहां इतना महंगा ऑटो के तेल है भाई तो ये बात है अमेरिका और ईरान के लड़ाई के बारे में अब देखो बैंकॉक में भैया बैंकॉक के गैल है बैंकॉक जोन गैल है भैया अब बैंकॉक में बोले 4 आदमी मर गए हैं नोटवेयर भैले बैंकॉक में तो ओवरस्ट्रोमिंग एंड दैट हैव गेफॉल्ग टू 700,000 मेंसन सेगेन द अथॉरिटीज Ongeregeld het op openbaar leven staat het jaar admis zochten en veilig heen komen in noodvangcentrum. Toen we hake gouverneur John Hega, City per waarschuw, Kerisega, het waarke dat het een week zou kunnen duren. Toen je maand hebt Bangkok mee, dit is al een vakantie se ja hai. Aap sabke hum alert karte hai. Ki Bangkok mein wahan par kya hua hai. Doodan in Bangkok na ernstig noodweer ke baare mein. Hamare pyare pyare janta. 4 कुत्ता मरल है नीदरलैंड की ओर हम जाले भैया 4 गो कुत्ता भैया घूमत रहा वंडलिंग एगो परक रहा और ये हैगा प्लांटाशे इन स्किदाम के बांचित हुए है स्किदाम में गो प्लांटाशे है और वहां पे कुत्ता लेके 4 मिला चारों कुत्ता मर गए भैया सिपाही एकर बारे में ऑन द सुख करे है और बोले है रीकनिंग में द होंडन इज हैवर खखीतन वार्डोर से 6 एंड कोऑर्डन बोनस फॉरटेलन बोले है कुत्तवन बोले बीमार रहा बोले फेल मुस्तन ओवरगिवन छाट करत रहा दिया रे रहा सम सेल्फ में ब्लूड एन अंदर बोने फरटेलड दैट हर होन सिक वेयर ना दैट है इन अ पार्क विद अ ब्रोकन हार्ट गेटन Deze hond heeft het wel overleefd of de honden zijn vergiftig, is nog niet duidelijk mensen. Bakkie Tjaar Kutta Marge heeft ook weer deze week een toxicologisch onderzoek gedaan. Kutta ke baare mein hamare janta Skidam mein bhail hai, plantage Skidam ke baatcheet hovega. तो ये है नीदरलैंड का न्यूज़ हमारे जनता जो आपको बताना हमारा काम है नीदरलैंड एंड 5 अदर लंदन नीदरलैंड और 5 देश जो लेते हैं विलन 100 मिलियार्डन यूरो स्क्रैपन uit de nieuwe EU begroting Zonder flinke aanpassingen dreigen de landen hun steun aan de begroting in te trekken, schrijft de Financiële Times op basis van een brief van een regeringsleider. Ik erbaar in Nederland hebben Duitsland, Denemarken, Zweden, Finland en Oostenrijk.
Ego brief onderteken kan deze Europese begroting over de fundamentele hervormd moeten worden. Volgens de landen moet een duidelijke keuze worden gemaakt over waar het geld naartoe gaat. De collega Chaudese willen meer geld voor defensie en innovatiebedrijven. Daarvoor moet volgens hen juist minder worden uitgegeven aan bijvoorbeeld landbouwsteun aan arme regio's. तो ये बातचीत है हमारे प्यारे प्यारे सुंदर सुंदर प्यारे प्यारे भौजी लोन